0: এনে খাটাও কি বেলা গামা তা খালে লয়া খুমা লেলে সুরি বালে কাহে কেন তো পন্তিয়া
1: পন্তিয়া
0: ওশে লিবা
1: ওশে রে দিয়া কাহে কেন সে দিবা
0: মিয়া নবা খানে সে না টেলিফোন নম্বর নম্বর কামেলা রেডি
1: রেডি পাস নি কম খুলে নেবা কি পেটেন রে বায় নম্বর
0: ও তো কি তুই হ্যাঁ নো সে না আমাদের ফ্রান্সিস কাহা মাওয়ানি মো
1: মাওয়ানি
0: হ্যাঁ
1: আমি
0: ঠকুয়া মতন ফাবে লাগালে সেল আমি সুগর ঠাবা মাঠুকুয়া ও কেন ফাবে মাঠুকুয়া আয়ো ওকে পাকে লাগে খুবই রাখে নি মারলে আগে পাকেলে মুলা আলাম মহা আগে পাকেলে ফাইকে মহা তো নিমঠু কুয়া কাও আই কথা নাম নাম রাখে রুয়ে এনে বইব আই আয়ো আসান্তে ইখানে থাকি না
1: কোবা
0: আগে আমার
1: আনামাইতা
0: মানো হি হয় এমএলএ গাও হেলে না মুকুলুই মানে রগো মানে লাভ
1: তুমি বা কোচি তো মে কোচি তো বাবা মাছি ও ইয়া নিয়ে দিতে হাবা হ্যাঁ সালামু সামপাই
0: আয় কোচি করলে
1: মে কোচি
0: এই না জানি সুনি হবাত ওয়ালা সুলো গো মুন্নি সুয়েলা মাঠু কো নিউ ওয়ান মুহিমাকা নুমেরা উ ইয়া বহেন সিনা নো খালা ইয়া হেবি ও মাকে আতু আর রকো লাপা পন্তিয়া ই আলা আলা মোরা না বালা আলা মোরা না বালা কাহ মুইরি হে হ্যাঁ নো বাবা নিমি শিনলে লা ভাই ওই তোরা শি 49 মিনিটস এ এটা খারা হালি আলা এ পরন্ত আরে ওই শিরা খাটা মা হাও আনো না মোর বিয়াকা রহি এরিয়া ও বিয়াকা মুইরা ই বন্ধিয়া কোশে দিবা মানুষ কাহিনি ও
1: মাথেপানিপি
0: হ্যাঁ তো কথা বি অলা আয়ো বাসি মওয়া নিম মসালা মসালা মা আয়ো কোয়াশে গেলে না ফাইনাল টিমিং কইলা
1: লাতে
0: কম এর না ফাইনাল টিমিং কোয়াশে গেলে
1: এ
0: আ না কুমা না উ না হো
1: মানে এন্ডু কুমি কি বেরাই তা তা তো না করা
0: ও উলু কিও কে কইলা আইও হাই